সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ

0: চাকদ্বীপ কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন। যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে উঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Sri Narendra Modi is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Sri R. N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही हैं। भारत में हिमालय से लेकर हिंद महासागर तक

0: তেবে বন্ধু এমতি সুন্দর ভাবনা আউ সুন্দর চেতনারে আরম্ভ করিবা
1: আপনক সহিত মধুর আলাপ আউ মনুছুয়া গীতর যুগলবন্দী মো পছন্দ।
0: দেখিনবা কি অছন্তি আম সাথী আম পাখরে পুনি ফোন কল রে। হ্যালো মো পছন্দ।
2: মো পছন্দ আজ্ঞা নমস্কার, মো জিলা গজপতি পারলা চন্দ্র কৌছি আজ্ঞা।
0: নমস্কার, কি কোচন্তি গজপতি জিলারু?
2: আজ্ঞা এটা বোধহয় আপনকর প্রথম কল হইতো নিশ্চিত ভাবে।
0: যাহো আজি আপন ফোন করিছন্তি আমকো ভাল লাগুছে, কিন্তু নাটি টিকে কই দিন্তু না গা ঠিকনা।
2: না হচ্ছে কুনমুন পটনায়ক শ্রীকোণ সাই পারলা খন।
0: কুনমুন পটনায়ক?
2: কুনমুন পটনায়ক পারলা খন রু মু কোচি। বহুত বর্ষ দীর্ঘ বর্ষর তপস্যার ফল মু পাইছি, মু বহুত খুশি হচ্ছি।
0: আচ্ছা
2: বুঝলে, যাও মু প্রতিদিনর শ্রোতা এবে বি শুনুথলি বর্তমান মন কলে মু চেষ্টা করছি সকাল আপনার ধন্যবাদ।
0: আপনার ধন্যবাদ, আপনার এত কষ্ট করে লগাইছেন বহুদিন।

0: খুড়ি, এ জায়গাটা তো ভারি ঠান্ডা। এত বড় নিম গছ মু দিল্লিরে কোঠি দেখিনি। নিম গছ ছাই কোন ঠান্ডা?
1: আরে নিম অপেক্ষা বর গছ ছাই আহুরি বেশি ঠান্ডা। তা ছাড়া এঠিকা পুরুণা কুয়ো যোগু এ জায়গাটা বি বেশি ঠান্ডা লাগে।
0: লাগুচি এ কুয়োরু কেহি পানি নৌ নাহান্তি।
1: এঠি তো কেহি পানি নৌ নাহান্তি। হেই, সে যে রাস্তা কাম হচ্ছি তা মূলিয়া মানে বেড়ে বেড়ে আ পানি কু ব্যবহার করন্তি। কুয়ো পানি পড়ি পড়ি কুয়ো মূলটা বি সদাবেলে ঠান্ডা লাগে।
0: হাতরে এই বহিটা দেখি দেখি,
1: শরত বাবুঙ্ক উপন্যাস। অঙ্গুরি সহ তোর কোন কথাবার্তা চলছিল কি?
0: সে তার গহনা সব দেখাউছিলা।
1: সে তা নুয়া গহনা পিঁধিলে না ভারি ছপরি হুয়ে আর দেখেই হুয়ে।
2: মা নমস্কার।
1: নমস্কার, কোন কিছু কইব?
2: কথা কোন কি মা, গাঁরু জরুরি খবর আসছি। মো মার দেহ ভালো নাই।
1: আচ্ছা,
2: কিছু দিন পাই মতে গাঁ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: বৃন্দাবন জিনাঙ্ক অনেক রচনার গাইছন্তি কেতিপ্রকাশ মহাপাত্র। ଜୀବନକୁ କିଏ ଦେଖିଛ କି ବନ୍ଧୁ, ମୋତେ ତରେ କହିଦିଅ, କେଉଁଠି ଥାଏ ସେ, କେଉଁଠି ନଥାଏ, କେମିତିକା ତାର ଦେହ।

ছি এই রাম দাদা চৈতন্য তু ভা পু মতো মিলবনি রে মু আঠটা সন্তান কু হরাইলা পরে তোতে মু পাইছি শচীন কথারে চৈতন্য মা কু টিকি হসি দেই কহুছন্তি বলে গো।

পরবর্তী গীতটি নিয়েছু ওড়িয়া কথাচিত্র দণ্ডাবাড়ঙ্গারু। কণ্ঠদান করেছেন অক্ষয় মহান্তি এবং সাথী শুনিবাকু চাইছন্তি মোহাম্মদপুর বিলহাট কটকরু আম শ্রোতাবন্ধু প্রভাকর পাত্র এবং প্রমোদ পাত্র।

এদের আসন্তু শুণবা টি সৌরী কণ্ঠে নারী নুহে তু নারায়ণী চলচ্চিত্রর এই গীতটি যা শুণবা অনুরোধ পঠাইছেন রাজবাটী নগর আঠগড়ু শশধর নায়ক।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রসার করুছু ধুড়কি গীত, পরিবেশন করিছেন্তি সর্বেশ্বর পাত্র।

তৃতীয় মাসে তুজে শুনো মেলিলু ডাল চতুর্থে অসি খঞ্জা হেলা তোহরি বড় মায়াবী জীবন হে কাহারি

তোর যুবা বয়স বহি কামিনী সঙ্গে রহি দিন হরিলু তুহি সে রূপে গলা তোর যুবা বয়স বহি।

শ্রোতা বন্ধু, গত রবিবার আপনার শুণুলে আকাশবাণীর অবসরপ্রাপ্ত উপমহানির্দেশিকা এবং সুনামধন্য কণ্ঠশিল্পী ডক্টর সুধা মিশ্র এক অন্তরঙ্গ আলাপর প্রথম ভাগ। তাঙ্কু সাক্ষাৎ করেছিলেন সদ্যস্মিতা বেহেরা। জাণিছু শ্রোতা বন্ধু, আপনার রেডিও পাখে উৎকণ্ঠার সহ অপেক্ষা করছেন এই সাক্ষাৎকার দ্বিতীয় ভাগ শুণবা। তাহলে ডেরি কী, চলন্তু শুণে দৌছু সাক্ষাৎকার শেষ ভাগ।

ফুল ধরি যেমিতি পরিণত হচ্ছে মুন্ডা মুন্ডা রক্তরে, রক্তর সমুদ্র মধ্যে এক অস্থির সিংহাসন। সিংহাসনর চারিপাদ চারিপটি নর করোটি উপরে রয়েছে, আর সেই করোটি মানুষের আখি ডোড়া গুড়িক জীবন্ত। পুরো সে সিংহাসন উপরে স্থাপিত এক রাজমুকুট। সিংহাসনর দুই পাখে ঠিয়া হয়ে যা দুইটি দন্তাবলঙ্কর শুণ্ডর তাজা রক্ত ধরি পড়ুছি সেই মুকুট উপরে।

0: ওই পরা এ নবুঝি নসুঝি কথা মান থই দেবে কেহ এ শ্রীবস্ত্র খণ্ডাশাল দেউলর দিও সে সে দেউল ছাড়িলে পৃথ্বী আউ রহবটি
1: না
0: কেড়ে বড় কথাটা কইদেলা সিয়ে আহে জগন্নাথ পরা পতিত ভাবন হই গুমুটরে বসছন্তি হয় সিয়ে দেউল ছাড়িবে কিয়া
2: প্রমেশ্বর
0: দিনে সান পরিছা বিষ্ণু মহাপাত্র স্বপ্ন নেলে কহিলে মো ভগত খুর্দা রাজা যবন হেলা দিনু মো রত্ন সিংহাসন কু আসি পারুনি মু আউ রত্ন বেদিরে কাইকি বসিবি মু এমিতি থান কু জিবি যোঠু মতে সমস্তে দেখি পারিবে সেউটু তো সে পতিত পাবন হই গলে
3: রজা পরা জাতি হরেই পঠাণ হেলে বক্সি বেণু ভমর বরত গলে হাণ মুহরে রজাঙ্ পাই কোন জগন্নাথে পুনি পতিত পাবন হেবে
0: বুঝিলে কর না ছত্তু হই এ বিশ্বালে এ বলিয়ার ভুজ পরা ভগতঙ্কর মনোবাঞ্ছা পূর্ণ কলে কহিলে মু পতিত পাবন নহেলে মো সেবক কু পাবন করিব কিয়ে মোচ্ছ দেব কিয়ে
3: কিয়ে জানে তার ইচ্ছা কোন সে মারি পারে সে তারি পারে এ মেকাপে কালি ভোর ছটিয়া বেড়ু যাত্রী নেই বাহারিব তো মো মন বড় উচ্ছন হেলানি বুঝিল মু যেমিতি হেলে সন যিবি চকা ক্ষীর ডোরি মতে লাগি গলানি রে বাপ জয় জগন্নাথঙ্কর
4: কাফের মানক কণ্ঠরে জগন্নাথর জয় ধ্বনি হাফিজ কাদর মেলি বদতমিজ ক্যা সচ শিবানুইজ
5: জাহাপনা হজুর 18 ঘটযাত্রা রাজা মানে পুড়ি খোর্দা রাজাঙ্ক পাখু যিবা আরম্ভ কলেনে এথর কোয়াডে রথযাত্রা বেলে খোর্দা রাজা ছেড়া পরা করিবারে কৌণসি রোকা উপদ রহিব নাহি তাঙ্কর নেকনামি জাহির হই গলেনে হজুর
6: ছেড়া পারা এই কিয়া বাত হে অমিন চান
7: রথযাত্রা বেলে সুনা ঝাড়ু ধরি জগন্নাথঙ্ক সেবক রূপে খোর্ধা রাজা রথ চারিপট ওলেই থান এইটা ছেড়া পহরা আকি
6: তব তো ও ধাঙ্গড মেন্থর ওর বাদশা কিয়া
7: কিন্তু শিবানুয়েশ এথিপাই পণ্ডা ও পূজক মানে খোর্ধা রাজাকে অনুমতি দেলে কিপরি
5: মোর খবর হচ্ছে কাফের মানকর মৌলবী মানে মুক্তি মণ্ডপ সভার বসে ইনসাফ দিয়েছেন খোদ জগন্নাথ বি পতিত পাবন বনে খোর্ধার বাদশা হাফিজ কাদার উপরে মেহরবানি করছেন পুড়ি রথ উপরে জগন্নাথ কু মেন্থর ধাঙ্গর জিও ছুঁইলে বি কিছু মনা না
7: ইয়ে হাফিজ কাদার ও মন্দির সেবক সাদ পরিছা বিষ্ণু মহাপাত্র গোটে চাল জহাপনা
6: সেমানকু মু জান নবকু পঠাই দেবি অমিন জান শুনো তুমি এক কাফে এনিকি পুরী মন্দির উপরে তোমার হুকুমত জারি হব এইটা প্রতীক্ষার আদেশ লেকিন রথযাত্রা বেড়ে গন্ডগোল ঠিক নাই
5: হেলে জাহাপনা হাফিজ কাদার যদি আকু পরবায় ন করন্তি
6: সে কাফের তাকু তোপ মুহরে উড়েই দিয়াজব আর জগন্নাথ মন্দিরকু মাটিরে মিশেই দিয়াজব
5: হজুর সেঠারে গোটায় বড়া মসজিদ বনেই পারলে আপনক নেকনামিটা আউরি জাহির হই পারন্তা জাহাপনা
6: জরুর জরুর জগন্নাথ রজ্যতে জাহার আছি সবু আমার করগত হলে সেথিরে দিল্লির শাহজাহান বাহাদুর বি খরিদ করা যাই পারিব অমিন চান
7: জাহাপনা তুম ইসি বত পুরি রমান হো যাও জাহাপনা কা আদেশ পর শিরোধার জি
6: শিবানুইস তুমি বি যাও খোর্ধা পুরীর হাল হাকিয়াত রোজ রোজ মতে জানাও যাও
5: জি হুজুর
8: জাহাপনাকর জয় হেউ তাঙ্কর রাজুতি
1: ଯୁଗ

0: জানিন
1: কি মহারাজ রামচন্দ্র দেব দেশান্তরী হলনি,
2: তাহলে গিদ্ধ পক্ষী যে নীল চক্র উপরে বসিছিলা তারি প্রমাণটা ছাই ছাই মিলি গেল।
3: দেখ হে বিশ্বল মৌসা, এইটা হেলা দেবী দলন মা সুভদ্রাঙ্কর রথ, আউ আরটা হেলা তালধ্বজ বড় ভাই বলভদ্রঙ্কর এইটা রথ, আউ এইটা তো কালিয়া ঠাকুরঙ্কর নন্দী ঘোষ রথ।
4: মো কোটি জন্মর পাপ মোচ্ছ হইগলা হে প্রভু, মোর আউ কিছি মিনতি নাই, মোলা পরে তমরি পাদ তলে আশ্রয় মাগুছি হে কালিয়া ঠাকুর।
5: আহে মেকাপে,
3: ও
5: গুন্ডিচারে আমি দেখিছিলে মহারাজা ছেড়া পোড়া করছিলে না, এথর কখন আউ জনে কিয়ে?
3: ও আহে মহারাজা কন আউ অছন্তি, সে খুর্দা রাজবাট রু কুয়াড়ে অন্তর্ধান হয়ে গেলে।
5: কোন হেলা মহারাজা নাহান্তি? কোন কইলো মেকাপে? হে মহাপ্রভু,
3: কোন আর করিবা মৌসা, বইলা কিস পুনি দেখা ন যায় বঞ্চি ছিলে জীবরে।
4: সিন্দুর না

0: বাবা বাবা বাবা,
1: কোন হলো
0: ভাই? নিশ্চয় টঙ্কা পাঠাইবে বাবা, নিজ প্রপর্টি পাই কাহার লোভ নাই কহিল, এ তোটা কোন তাঙ্কর নহে, সে পুরা টঙ্কা পঠাইবে বলি তমকু ফোন রে কইতিলে।
1: তু ঠিক কহিছু, ফঙ্কা কান্থরে ঢিরা লাগিছি কি নাহি দেখিবাকু নরহরি যাইতিলা, ইতি বেলো যাই কোয়াড়ে গলা কে জানি।
0: মু যাউছি নরহরি কি ডাকি দেবি, সি আসিলে তমকু ঔষধ দেব। নাই নাই নাই, এ অপন্তরা ঘরটারে কাহিকি বসিব কহিল বাবা, চাল মু তমকু তম বেডরুম রে ছাড়ি দেই আসিবি, রাতি আসি 11টা বাজিলেনি পরা।

0: প্লিজ বাবা, মাসছি বাবা।
1: মো ঝিও মতে উপহাস করিবা আরম্ভ কলানি, মো পুও মো পাখরু সম্পত্তির ভাগ চাইলানি। বুঝিলু নরহরি, খালি প্রভু জগন্নাথঙ্কু আশ্রয় করি বঞ্চি রহিবা কথা।
2: খালি টিকে সবুর করে যাআন্তু আউ কোন।
1: আজি দীপাবলি অমাবাস্যা, হেলে আম নেলি তা মনরে আউ পুরুণা সরাগ নাহি।
2: বড় পিলা হইগলেনি তো, এইসব বাণ ফাণ ধুমধাম তাঙ্কো মন ছাড়িগলানি আউ।
1: কেবেঠু সি এমিতি হইগলা কইপারিবু?
2: কেবেঠু আউ কোন, এই মা সাঁতাণি চালিগলা পরঠু তো।
1: তাপরে সে হেলা পাষাণ প্রতিমা।
2: আপনক বাপাঙ্ক অমলঠু আজি যাকে এই উহাস ভিতরর সব ঘটনা অঘটনা মু মনে রাখিছি সাঁতে।
1: মা থর চালিগলা পরে বহুত চেষ্টা করি তা বিবাহ কামটা সারি দেবা পাই, হেলে হেই পারলানি।
2: ছাড়ন্তু সাঁতে ছাড়ন্তু, যে যাহা করুছি করুথাও, আম কাম আম করিগলে যায়, কিয়ে পুও কিয়ে ঝিও।
1: হ্যাঁ সেইয়া নুহে আউ কোন। আচ্ছা নরহরি, কোন গোটে কহুথিলি তো?
2: কোন কইবে মনে পকেই কহুনাতি কোন্তু।
1: হ্যাঁ শুন, হরেকৃষ্ণ বাবুঙ্কু টিকে খবর দিয়ে দিও তুমি আসিবাকু, মনটা ভালো লাগুনি রে, পোষা বালিরে টিকে বসিগলে।
2: আপন তো দুই জন, আউ দুই জন
1: কাই, তু আউ নেতরা।
2: হেইগলা তাহলে হেইগলা, মু সাঙ্গে সাঙ্গে যাই হরেকৃষ্ণ বাবুঙ্কু ডাকি দৌছি।
3: মে আই কামিন?
1: ইয়েস, কামটা মো পাখে নিশ্চয় নুহ।
3: নাই আপন পাখে।
1: হো কহ।
3: শুনিলে খুশি হবে কি জানিনি,
1: দুঃখ পাইবিনি, আগরু পাই সারিছি।
3: ঘটনা তাহলে আপনি জানিছেন?
1: মো তোটা নিলাম হেলা, মো জানিবিনি তো।
3: পরদিন নিলাম সময় আপনি সেটি নথিলে তো, সেইথিপাই ভাবিলি।
1: হসপিটাল রে কোনসি লোকর গোড় কাটি দিয়া হেলা বেলে লোকটি বেহোস থাকে, পরদিন তোটা নিলাম হবার বহুত আগরু স্লিপিং ট্যাবলেট কিড়ি মূর্ছা যাইথিলি।
3: ভালো করিছন্তি, আপনক তোটা মু কিনি নেইছি।
1: তু কিনিছু কেমিতি?
3: নিলামরে সরকারি ডাক থিলা 1.5 লক্ষ টঙ্কা, মু ডাকলি 2 লক্ষ, গোটে মারুয়ার ডাকলা 3 লক্ষ, মু ডাকলি 4 লক্ষ। তাপরঠু মোর আউ সে মারুয়াড়ি ভিতরে বাঘবজারি খেল চাল্লা, শেষরে 25 লক্ষ টঙ্কারে তোটাটা মু নেইগলি।
1: হেলে এক বেড়েকে 25 লক্ষ টঙ্কা?
3: দেখন্তু এসবু মোর সম্পূর্ণ ব্যক্তিগত, মু কোউঠু এতে টঙ্কা আনিলি কেমিতি আনিলি সে কথা দয়া করি মতে পচারন্তু নি।
1: নক তু নক হলে বি তো কথার জনা পড়ছি, তু চুরি করিছু, দপ্পাবাজি করিছু, ঠকামি ভণ্ডামি সব করিছু।
3: হ্যাঁ করিছি।
1: কাইকি সতরি চলিলে পেট তো অপোষা রহবনি?
3: আপনক সত আদর্শরে চালিলে পেট অপোষা রহবনি মু মানুছি, কিন্তু টঙ্কা কমে বড় লোক হি হবনি। আপনকর নীতি নিয়ম আদর্শ সব টঙ্কা কমে বাবটরে গোটায় গোটায় প্রতিবন্ধক, সে সব নিয়মকে দাবুড়ি ধরিবা বোকামি।
1: কর কইলু বোকামি?
3: হ্যাঁ বোকামি নুহে বরং ভণ্ডামি। এবে গোটা স্ট্যান্ডার্ড নেই 5 লোকের বসিবাকু পড়িব, 5 লোক যেমতি চলুচন্তি তাঙ্ক সহিত তাল দেই চালিবাকু হব, 5 লোকের জনে বলি গণা হবাকু হব, সেথিপাইঁ টঙ্কা দরকার টঙ্কা।
1: আজিকালি টঙ্কাটা বহুত বড় হয়ে যাইছি,
3: সবুঠি দরকার টঙ্কা। টঙ্কা থিলে প্রেস্টিজ, পজিশন, পাওয়ার, স্ট্যাটাস সবু আপে আপে মিলিযিব।
1: সত্য, ন্যায়, ধর্ম, আদর্শ এগুড়াক এতে শীঘ্র পুরোনা হয়েগলা, আউ তার স্থান নেলা ঠকামি আউ ধপাবাজি।
3: হ্যাঁ আপনক তোটার গছ কাটিবা পাই 100 মিল বালাকু মু কন্ট্রাক্ট দেই দেইছি, গছ কটা কাম সে বোধহয় আজিঠু আরম্ভ করিদেব, কাঠ তক 100 মিলকু বিক্রি করি কিছু টঙ্কা পাইযিবি, তারপরে সেই জায়গায় ফ্ল্যাট তৈরি করি ভড়া লগাই দেবি, নহলে বিকি দেবি।
1: নরেশ নরেশ, সেই গছ গুড়া কাটনি, সেই গছ গুড়াকে চোট মারনি নরেশ, অন্তত মু বঞ্চিথিবা যে সে গছ গুড়াকে চোট মারনি, চোট মারনি, চোট মারনি, চোট মারনি।

0: রানী, রানী, রানী।
1: গজপতি উত্তেজিত কাহিঁকি?
0: তকি খাঁর সৈন্য দৃষ্টি আজি জগন্নাথঙ্କ উপরে পড়িছি, চিন্তার কূল কিনারা কিছি মু পাউনি।
1: সারা বিশ্বর চিন্তার ঘাড়ি হয়ে যে মহা নিশ্চিন্ত, সেই জগন্নাথঙ্କ পাই পুনি গজপতিঙ্কর চিন্তা।
0: কুহরাণী, তেবে মোর কর্তব্য কন? চকারোলার সম্মান পাই মু সংগ্রাম করিবি, না দারুহূত মুরারি হয়ে দারু ব্রহ্মঙ্ক নির্যাতনা স্বচক্ষুরে বসি দেখুথিবি? এ পিণ্ডরে প্রাণ থাউ থাউ এতে বড় অপরাধ মু কোন করিপারিবি? রাণী,
1: নিজকু নিজে সে রক্ষা করবে গজপতি, সামান্য মানুষ বা তাঙ্কু কি সুরক্ষা দেব?
0: বুঝুছি প্রভু, মোর সর্বশক্তিমান, বিশ্ব ব্রহ্মাণ্ডর কর্তা, কিন্তু সন্তান পাখে পিতা কেতে দুর্বল তা কেবে অনুভব করিছ রাণী? পুত্র স্নেহ কাঙ্গাল পিতা অকাতরে পুত্র পাই সমস্ত দুঃখ জানি জানি সহ্য করি নিয়ে। কুহরাণী, প্রত্যাশা হেন এতে বড় ভাল পাইবার পরম সত্তাকে সুরক্ষা দেই নপারিলে মু কোন নিঃস্ব হয়ে যাবি নি রাণী, কৃতজ্ঞ হয়ে যাবি নি?
1: প্রবল মোগল বিরুদ্ধে ঠিয়া হয়ে আপনার নিজের আজ বংশধরঙ্কর সর্বনাশ করতু নাই মহারাজ।

0: ছি ছি ছি ছি ছি ছি, এত নিচ সে গজপতি হয়ে সারা জীবন পাই যে নিজের ধর্ম দিয়ে
1: তুমি ধরছ ধর মা, যে পরিস্থিতি বাবা মুসলমান হওয়া বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না? কিছু জানে না, সব প্রচার, সব মন গড়া কথা।
1: মা, জগন্নাথ গজপতি অভিনয় করে সেতরে তুমি এত বিচলিত হয়ে পড়ছ কী?
0: বোধ দেওয়া আউ চেষ্টা কর না কুমার, জাতি থরে গলে আউ ফেরে না, সে মিলে ছ সে বি ধর্মী।
1: মা,
0: হ্যাঁ, সেদিন মো মনা ন মানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে, কিন্তু শেষে সে মোগলর শরণ পশি মুসলমান হলে। ছি ছি ছি ছি, মু কোন জনে মুসলমান স্ত্রী, জনে জাতিহরা পতিতর পত্নী হওয়া অপেক্ষা মৃত্যু হি শেষ কর।
1: মা, বাবাঙ্কু ভুল পছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে, শেষে আমি বি সেয়া কলে। তোষ নদী আমি কোন বাবাঙ্কু চিহ্নিবাকু চেষ্টা করি নতন্তে?
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসরের আশ্রয় নেবা ছাড়া অন্য উপায় কোন থিলা পুত্র? তো পিতা মহ দিব্য সিংহ দেব ধনঞ্জয় ভঞ্জঙ্ক আত্মীয় থিলে, সেইথিপাই সিনা ঘন ভঞ্জ আমাকু আশ্রয় দেলে।
1: ভঞ্জ বংশ সহ আমার সম্পর্ক পাই মু গৌরবান্বিত, খোর্ধা ছাড়ি ঘুমুসরের আশ্রয় নেওয়া আমার পক্ষে পরম সৌভাগ্য। ভঞ্জ ভূমিরে রহি ভঞ্জ সঙ্গীত শ্রবণ করি মো জীবন ধন্য হয়েছি। ঘুমুসর তিলক উপেন্দ্র ভঞ্জক সাক্ষাৎ পাইলে সবু সার্থক হইথান্ত মা। ঘন ভঞ্জঙ্ক শুণিলি অভিমানে সে আউ ঘুমুসর ফেরু না, ফেরি আসি ঘন ভঞ্জঙ্ক ঘুমুসর রাজগাদি নেওয়া মধ্য সে নারাজ।
0: ও, তুমি কোণ চাহ সেই উপেন্দ্র ভঞ্জঙ্ক ভাই গাদি ত্যাগ করিবা পাই? তোমাকে সিংহাসন দেবার সমস্ত আয়োজন লাগি ঘুমুসর ছাড়ি পুরীর পালিশাহী উয়াসকু আসিলি, তুমি কিন্তু ভুলি না ভঞ্জভূমি আউ উপেন্দ্র ভঞ্জঙ্ক। জাতি হেরা হই তোমার বাবা গজপতি বংশর সমস্ত অধিকার হরাই বসিছন্তি, এই তো তোমাই সুবর্ণ সুযোগ কুমার।
1: মা, গজপতি প্রতি কোণ তোমার মন বদলিবনি?
0: না, সে বি ধর্মী
1: না
0: পতিত
1: না, সে তা নুহন্তি। চবনর সুনদৃষ্টির জগন্নাথ বঞ্চাইবা পাই মহারাজা যাহা করিছন্তি সেথিপাই মু নিজকু ধন্য মনে করুচি।
0: চুপ কর,
1: বাবাঙ্কর ত্যাগ পাই মোর যদি কিছু ক্ষতি হুয়ে তাহলে মু দুঃখ করিবেনি মা।
0: কিন্তু কুমার, তোমার সবু সমর্থন সত্ত্বে বি গজপতি পুরী মন্দিরের প্রবেশ করি পারু নাহান্তি।
1: মা,

ডম ডম ডমরু ধর হে যোগেশ্বর, মহানদী পিঠে দেউল তোহর, কলাকু ধরা তো করিপারু বলি নাম তো ধবলেশ্বর। বাবাজী চরণ বড়ঙ্ক রচনা, গাইছন্তি ইতিশ্রী দাস।

শ্রোতা বন্ধুমানে শুনছন্তি বন্দনা আকাশবাণী কটক কেন্দ্ররু। পরবর্তী ভক্তিগীত দ্বৈতকণ্ঠরে গাইছন্তি মঞ্জুশ্রী মিশ্র এবং পদ্মাবতী দ্বিবেদী। পাঁচটি ত্রিশাখা বেলপতর অরুয়া চাউল নবাত ক্ষীর ঘিন মোর ଏହି পূজা সম্ভার হে শিবশঙ্কর। ক্ষীরচন্দ্র পোথাଳଙ୍କ ରଚନା।

শ্রোতাবন্ধু, বেলেবেলে আমি কোনসি কথা চিন্তা করি খুব ব্যস্ত বিব্রত হয়ে পড়ু। কোনসি কাম করিবা আগরু সেথিরে থিবা বাধা বিঘ্ন কথা ভাবি মনকু দুর্বল করি পকাউ। কাম করিবা আগরু সেথিরে থিবা বাধক গুড়িক প্রতি সচেতন রহিবা, সতর্ক রহিবা খুব ভালো কথা। হেলে সেথিরু নকারাৎমক ভাবনা বাহার করিবা কেবে বি উচিত নুহে। এ সম্পর্কে আসন্তু শুনিবা ছোট কাহিনীটিয়ে। থরে জনে আচার্যঙ্ক সহ কোনসি প্রসঙ্গ উপরে শাস্ত্র আলোচনা পাই জনে শিষ্য পৌঁছিলে আচার্যঙ্ক আশ্রমরে। অনেক সময় যায় শাস্ত্র আলোচনা চালিলা। সিদ্ধান্তরে পৌঁছি বাহারকু আসি দেখিলে চারিআড় অন্ধার। শিষ্য জনক নিজ ঘরক ফেরিবাকু চাহুথান্তি, হেলে অন্ধার যোগু তাঙ্কর সাহস হেউ নথায়। এতিকি বেলে আচার্য শিষ্যঙ্কু এক আলোক বাতি দেলে, আউ কহিলে এই আলুয় সাহায্যে তুমি জঙ্গল রাস্তা পারি হই ঘর যাই যাইপারিব। শিষ্য জনক দেখিলে বাতির আলোকরে মাত্র অল্প বাট দেখা যাচ্ছে। আচার্যঙ্ক কহিলে গুরুদেব, মু ইহার সাহায্যে কেমিতি বা পৌঁছি পারিবি? শিষ্যঙ্কর কথা শুনি আচার্য কহিলে, ব্যস্ত হো না, যেতিকি দূর যায় বাতির আলোক দেখা যাচ্ছে তুমি সেতিকি দূর যায় যাও, দেখিব তুমি আগুক যাবার বাট মিলিযিব। আচার্যঙ্ক কথা উপরে বিশ্বাস করি শিষ্য জনক বাট চালিলে, আউ অতি সহজে পৌঁছি গলে নিজ ঘরে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই শিষ্য জনক ভি বেলেবেলে আমি আগত সমস্যার কথা চিন্তা করে হারাস হয়ে পড়ু। হলে মনরে বিশ্বাস আখানে উপলব্ধ সাধনক পাথেয় করে আগেই চালে নিশ্চয় পৌঁছি হুয়ে লক্ষ্যস্থলরে।

0: শ্রোতা বন্ধু আজ কার্যক্রম এইটি বিদায় নৌছু নমস্কার।
1: শেষ হল প্রভাত পরিক্রমা প্রযোজনা করুথিলে বিনয় কুমার সামন্তরায় উপস্থাপনারে থিলে সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিতারে শুনন্তু অন্তহ মনর সুস্থতা পাইঁ যোগ আলোচনা করিছন্তি বিজয় কুমার পুষ্টি।
2: ভারতবর্ষ এক যোগভূমি, যেউঠি যোগ থাকে সেটি রোগ নথায়। সেইথিপাই তো কুহাযাইছি যোগ হেউছি এক বিজ্ঞান, যাহাকু বিজ্ঞানগারে তন্নতন্ন করে পরীক্ষা করা যাইছি। শরীর মধ্যে থিবা অন্তর্মনকু নিয়ন্ত্রণ করি শরীরকু সর্বদা সুখ রখে। এই সারা বিশ্ব

0: কথা মারি যাইছিলি চা পর্ব পরে তোমার দ্বিতীয় পর্ব
1: মানে
0: হ্যাঁ দেখুলি পরমা ঠিক ভাবে ধুইছি কি
1: না বাবা হেলা বুঝিল তুমি এ কলিযুগরে জন পতিব্রতা নারী আরে হ্যাঁ যে কি পায়খানা সফা করা পর্যন্ত স্বামী পেয়ে সজাগ কিন্তু তুমি একথা মধ্যে ভালো ভাবে জাণিথ অঞ্জলি পরমার বি কেউ কামরে গলতি নাই যে
0: তম মো ভিয়া খণ্ডাধারে চালা লোক তা প্রশংসা করতে টি হ্যাঁ শুণ ম তুমি তো ডেরি রাতে রে টুর ফেরিল মু কই পারনি কথা কন কি
1: হ্যাঁ টুর রু স্বামী ফেরিবা রাতে কেউ স্ত্রী কিছু কই পারন্তি নি খালি কই পারন্তি যাহা কাহাকু কই হুয়ে নি কোন এ তো আরে কোন লা
0: কিছু নাই চাকর পূজারি ঘরে ভর্তি যে শুনুথ
1: আরে শুনুথ না স্বামী স্ত্রী ভিতর কথা সেটা কোন আছে কাহাকু কো কথা অছপা আছে কি হেইতে হেইতে মো অন্য ইঞ্জিনিয়রক ভই নহ মো ঘরকু ঘর পড়ি দেখি আসছি হুদা খাইবা অন্য মানক পড়ি মো জাত কর নাই বুঝিল ত্রেতয়ারে রামচন্দ্র ছেলে আউ কলেরে মু মানে ইঞ্জিনিয়র বাঞ্ছানি রে মহাপাত্র কোন বুঝিল তো
0: ও হেলা বাবা হেলা 22 বর্ষীয় যুবাক ভলি খটাঙ্গ পুরাণ ও বার কর না বুড়া হওয়াকু যাউছ রাতির কথা সকালে ন কই দিনর কথা শুন এই মো
1: কোন
0: অনু আমর বিয়ে রে ফার্স্ট ক্লাস

0: Να, να Τζογκονάτ, να. Μου τούμακο πολένο ποντί κοίπινι και κρουτεκνο σφάλτο προσούβιδα παντί κοίπινι. Κιντού, κιντού νίστσο νίστουλο κοίπι. Τομι, τομι γουτε νάρι ρο μόνο πρένα βρουδοίκου. Τι κύβε τσίνι παρελώνει. Νίστουλο αου κάκου κοντί. Αου τομι, τομι ράνο που κοίκο χωτσο χουπαίνα. Μου ή ουπαίνα τώρα όρθω κίτσι πουτσινά. Τσάω πουτσι, το μου πουτσι βαρο ठीक ρίπος. Σομπούρνο ολότα. Τόμι, τόμι βίσπρας κόρα πάνω κόρα. Μου ζάνι βαρι, ήτσα τίλε ουπαί μελε. Ουπαί μελε. ठीक έτσι, κόμα λέκι γιάω, ζω λέκι γιάω.
1: Κιντο Ανουπαμά, তোমার পাই উপায়ের দ্বারা তো উন্মুক্ত তুমি সর্বগুণে পরিপূর্ণ রূপ গুণ শিক্ষা দীক্ষা সভ্যতা কৌণীর অভাব নাই
0: তবে কেউ অভাব মো প্রস্তাবের প্রতিবন্ধক সৃষ্টি কলা ভাষা চাতুরী কাঢ়ি প্রয়োগ করিবার মানে কন মো উপায়ের দ্বারা তো উন্মুক্ত করেছিল তোমারি পাখে কে তুমি তো স্বীকার করিপারলনি এ অর্থহীন উপদেশর মানে কন অনুপমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কু বুঝিবার সামর্থ্য তুম পাখে সামান্য ভাবে মধ্যে না তোমার কহিবার কম অছি
1: মোর কহিবার তাৎপর্য হচ্ছে অনুপমা যেকোন পদ পদবী সে আইএস হো কি যাহা হো তুম বাপা কিনা কত সময় লাগিব টঙ্কা সুনা গাড়ি বিল্ডিং কোথায় তোমার অভাব অছি যে ব্যাঙ্কে দেখিব অজস্র ধন তুমি চাহিবা মাত্রে সবকিছি পাইপার
0: চাহিবা পাইবার হিসাব তুমি কিছু বুঝি না জগন্নাথ বুঝিলে হুয়ে তো তোমার সব সরল হয়ে যাই থাকা
1: মো ক্ষেত্রে সরলতার একমাত্র উপায় মো বাপা মা চাহুবা এই অচ্ছব ঘরর ঝিউটি বাহাই মো জন্মর মো জাতির টেক রক্ষাকে বাধ্য হয়েছি সেইথিরে হি মু শান্তি পাইবি
0: ঠিক আছে জগন্নাথ তোম শান্তির বাধা দেওয়া মু চাহে না ভাল পাইবার অমঙ্গলর সূচনা নথায় থায় মঙ্গলর বার্তা সীমাহীন রাস্তায় অনিজ সত্য কদাপি তোমাকে বাধা দেবে নে তুমি যেতে শান্তি চাহচ
1: অনুপমা তোমার উপমা নাই তুমি শ্রীধি সম্পদর মূর্তিমন্ত নিখুণ প্রতিমূর্তি তোমক মাপিবা মোর সামান্যতম ক্ষমতা না অবেলার দুঃস্বপ্ন পরি মতো মনর দূরেই দিও মতো ক্ষমা কর অনুপমা
0: ক্ষমা তোমায় মো পাখে ক্ষমার ক্ষমতা না তুমি যে বহু ঊর্ধ্বে একদরে দীনহীন মাত্র জগন্নাথ দীনহীন
1: দান তো মতো অনেক দিয়েছ অনুপমা স্নেহ সহানুভূতি তো অনেক কিছু তুমি মো ভোগ্যা নুহ ভোগ তুমি মো কেবল অনন্য নুহ নমস্কার কোলর নুহ কবল তোমার মঙ্গল কামনা করি রহিলি ইতি
0: জগন্নাথ।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ আপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো যাদ রাখেন রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।

স্যাসন্ত সকল সুমনসা নাস্তি মূলং মচাগ্রহ নীলাদ্র কোপি কল্পদ্রুমামীন্দ্র তনুম তানাম ধীরতে বাঞ্ছিতানাম। হে মোর পাল্লা প্রেমী সাহিত্য প্রেমী উৎকলীয় পণ্ডিতে নীলগিরিরে শ্রীমন্দিরে বসতি স্থাপনা করন্তি জগতরনাথ জগন্নাথ। সেই প্রভু জগন্নাথ উপস্থিত হই শ্রোতা বক্তা পাল্লা উদ্যোক্তা ওড়িয়া ভাষাকু সম্মান দেউথিবা ওড়িশাবাসীঙ্কর ভারতবাসীঙ্কর এ বিশ্বর মঙ্গল বিধান করন্তু। বল আনন্দ কবার।